সিন্দুরপতি দিকে ভাগ চুরাও, চিননাকু সিন্দুরপতি দিকে ভাগ চুরাও, সোমবার গঞ্জ উঠিলা চুয়ে তো।

0: ওই সাথে হেলেনে কেনা কথা শোনা তার সাথে বয়ফ্রেন্ড আমাকে কি বলবো
1: কোথায় কি আয়োজিস হ্যাঁ একটুকে পথে আসবে রোহন সামাজিক সঙ্গল মা ওদের একটুকে পথে আনু পড়ছে তো মিথ্যার ভ্রামক সূচনা অনুসার স্যার এসে না আছে না এসে তো জানলেন নাকি আছে নি
0: মিথ্যা ভ্রামক মানুষ কি উনিকে চাই
1: তুমি থাকে না
0: থাকে না
1: শোনো মিথ্যা সূচনা ভনেকো আসলে থাহানাই নপায়েকো কুরা লেখনি বা ফৈলাউনে কুরা হো আর ভ্রামক সূচনা ভনেকো যে জানি জানি নিয়তবশ আপনো ফাইদা বা স্বার্থকা লাগি ফৈলাউনে গলত সূচনা হো এস্তা সূচনালে সমাজলাই ভ্রমিত বনাউছ খণ্ডিত পার্ছ নিরাশা বড়াউছ র অবিশ্বাস পনি সৃজনা গর্ছ
0: ওহো त्यसो भए त यस्ता सूचना सेयर लाइक गर्नु हुँदैन रहेछ है
1: होइन भ्रामक र मिथ्या सूचना सेयर तथा कमेन्ट के पनि गर्नु हुँदैन सेयर गर्ने भए पनि त्यो सूचना सत्य तथ्य हो कि होइन टिकिङ गर्नुपर्छ त्यसको स्रोत थाहा पाउनुपर्छ मिति र फोटो मिल्छ कि मिल्दैन राम्रोसँग हेर्नुपर्छ आधिकारिक माध्यम हो कि होइन त्यो पनि थाहा पाएर मात्रै सेयर र कमेन्ट गर्नुपर्छ बुझ्यौ
2: भ्रामक सूचना नफैलाउ जिम्मेवार नागरिक बनाऊ
3: आधिकारिक स्रोतबाट प्राप्त सूचनालाई मात्र विश्वास गरौ।